0: ไม่ต้องมาเมื่อตอนนี้ปีเล่คุณไม่รักคุณอะไรมากนะทำไรบริษัทก็ชิบียนชูรีจ้าไปที่คอมพิวเตอร์กินด้านดูเกย์ตัวไปจัตตานยาวดูเช่นนะเฮ้ยเมียนมาเนี่ยงงเนี่ยคุณทำไมนักคนน้ำหมดแล้วทำไมวะนะคอมพิวเตอร์บิคริกรเลยสิเก้าเลยอันนี้มาร์มัดกรเลยเนปาลเคนอมบอร์วันฮารูและสตาร์ทอฟเอ듀เคชั่นเซ็นเตอร์โฮนี่เอาชิบียนมาจากคอมพิวเตอร์ป่าวนุกับสัตย์คอมพิวเตอร์สิเก้าเนี่ยรู้เกย์ก็ต้องบิคริฮัลเลมาโกรมาบิคริโอโกรมาไอ้เบงก์ไปเอาไปสกูลอาพิสดุนสุกิสังสัสตามาบิคริโอเฮ้ยอะไรนะพ่อบ้านเอาเนี่ยสุบิดาเป็นชาวจูซี่English language कक्षा को पनि व्यवस्था छ होइ कम्प्युटर ल्यापटप प्रिन्टर फोटोकपी मशीन इन्टरकम सिस्टम इन्भर्टर सोलर सिस्टम अब इन्भर्टरको ब्याट्री पनि पाइन्छ सीसी क्यामेरा र भरपर दु इन्टरनेट पनि पो जोडिन्छ त हौ आमा म चाहिँ लागे डाके औ तालो बेताल महिडेर फेर दुख पाइएला नि झुसी औ यो फोन नम्बर 0215547787 9942535541 छ भयो अ गुड भेरी गुड भेरी गुड
1: मलाई तिम्रो माया नभएको हैन
2: हो मलाई तिम्रो माया नभएको हैन माया त गाडा छ तर समझ तेर्थे भयो पिरती के छेकिन्थ्यो सूर्यलाई हातैले गर्नु गरे जाँदैले गर्नु गरे जाँदैले

0: মোটু এতদিন কাঁদিও
1: কি গো কাঁদিও নি সলে তো নিকল দিন হই নি প্র্যাকটিস বাট
2: কি না
1: রেগুলার না আয়রা অনি আবা আব্বু তো রেগুলার
3: ইয়া